0: দাঁত
1: মালিকটো মস্ত গিদিরব দাঁত দশ বাটার দেওয়া গুং রিং চাকাটি